0: কি বাবা
1: চিন্তার তারে আর তার কারে গায়ন কে দিন মা গরবটে খালি করাউছো মনে তো রেন্টের ন মানে
0: অদুলে কে বিন টেনশন নইলা যতি পনি জমিদার কো পয়সা ছ ম তিরছো
1: তুমি চিন্তা না করি আমা সব ঠিক হয়ে যাবে।